0: ཅབེ
1: ཅམ་ཉེ
0: ཅམ་ཉེ ཁྱེད རང གི ཡང གར ཅེ ད
2: ཅེ ཅུ མིན ཏུ ཤུ རི ང ཚོ ཤབ ཅུ ཨ དེ ཐ ལ སུ ཐོང གི ཉང ཅེ མང ཅུ ཅུ ཅེ ཚོ པ ནེ ཡོང ཨ ཤེ དོ ཐུབ ཅུ ཁོན ཅེ ནང མ དེ ཤེ སོ སུ ཅུན ལུ ཁར ཤེ མ མ སེ ན ཝེ ཧ མ ཡང ཅེ ཁེ བ ཡོ བ ཤེ ཛ ཅེ ཅུ ཅེ དེ གུན ཅེ ཅེ ཅུ ཤེ དོ ཆ ཅེ ང ཚོ ཉང ཅེ ཅུ ཅེ ཚོ པེ ཅེ ཅུ ཅུ ཅེ ཅེ ཅེ ཅེ
0: ཅེ ཅེ ཅེ ཅེ ཅེ
3: ཅེ ཅེ
0: ཅེ ཅེ ཅེ ཅེ ཅེ ཅེ ཅེ ཅེ ཅེ ཅེ ཅེ ཅེ
3: ཅེ ཅེ ཅེ ཅེ ངাজু ছেদং গুবজে দুজু থুংগু লরঙ সুবসি তাইনে ছেদং গুবজে দুজু থুংগু কোনলা নিয়াংজেন হামু সবস নিয়েজি ইয়োশি
2: নিয়াংতে জুজে ছোবে ইংমে মিংলা হামু ছোবা সেরওয়াতাং জুজে ছোবা জু চুনতু হামুনি নিয়াংতে জুজে ছোবে ছাবদুনচি নানদুন কেজিন শিগরি
0: দিনি দং গে লর বিজিন অজে জেন ছোকি গুসু সেগো শুদু জবা
3: ও জে জে থাগ জে
0: তা তিদুই গি নে সুজি সা
3: জে জে জে থাগ জে থা
0: দেনে নিয়াও ছা থুং
3: জে জে জে জে কব তিদুই গানজু pyo rangyo zhiong lhamu tsobo da nyamdo zhiong da chebe ao zai zhen zhoge lhamu jiri lhamu chabshi
0: a le lhamu yibuji
3: zhe zhe zhe thak zhe lhamu chabshi
0: diya ka zhe
3: di zhiong da khan zhe
0: zhiong da chisla
3: zhe zhe zhe zhiong da khan zhe

0: ফ্রান্স কে হলোটি
1: হ্যাঁ
0: রা ফ্রান্স কে জিমিবে
1: হ্যাঁ গা বিজিন নিয়া থামু চেন তন্দা সুমিউ জি বিজিন লবড়ো গে গা তো গ্যাপ জোছো বাশু ইয়া দি ইনে পাং জিল চিস মাছু
2: পাংয়া খরে নিয়া রাশিও বিউসি জেনজা জোছে দেন পেন তো ইয়া মা দি পেন তো শু দি মুনে গে চাচু চা শু দি দিনজে চেবি না ইউশো
1: 왜? 자주 지자서야 돼 가래.
2: 두 스텝 잠깐 라비자 통지 드리자. 세비너 라라치리.
1: 라치리